কামলে লোয়ার সুবনসিরি পাপম পারে লুহিত নামসাই ও কলংদিং ডিস্ট্রিক্ট লো নিদং আচ্ছালব হো নি দিখেলা অরেঞ্জ অলার্ট এলার্ট ওয়ার্নিং গো কাতাম পকুলা মেফা দুকু ও কসো ডিস্ট্রিক্ট দেদেল ডগুম দরে আং তকলা নিদং আচ্ছালব হো লুকতে দুলা মেফা দুকু ও কস্টেট লো অরিং লো ওম ডিস্ট্রিক্ট গুলু কান নিদং আচ্ছালব হো লুকনি দিবোলা yellow alert go ka tam pa kula mi fa da ku ho la khing ba ni ma ding no din ska no ma bo lo dong ma bo lo mo yang ung tung chang nam sam ang ma du ri fa la advisory go imd lo ka mi fa da ku sru ge ta gin ga mi ni mi tam sang ka ha bo

0: বমদলা ডিস্ট্রিক্ট আরা ল ইলিকপনাম এমকম তলিক সুদ কই পাঞ্জর ডিস্ট্রিক্ট ল কন্নক আসি পুমু গিলা ইতুং ইরেং নাম আকুম এরং তাকাম ল আয়াং ইগুল বিলিক দপ মল অরুণাচল প্রদেশ কনফেডারেশন অফ সার্ভিস কসাব কই পাঞ্জর ইউনিট ল মিলুম আকে 8 লেখ আবাল ক কই পাঞ্জর ডিসি মিগম অঙ্কিতা মিশ্রা কং ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট বিল্ডিং ইয়াচুলি ল বিলিক আবাল বিলিক নামসিম কন্নক পোসা নেপকো কলোনি দল কই পাঞ্জর ডিস্ট্রিক্ট ল আসিপুমু গিনাম লেগা গভর্নমেন্ট আগের ইনা দলক আয়াং মঙ্গুল না তাকাম লোক ডোনেশন ইপালা বিলিক তুংকু সিকপ কোসাব লোক আইনা আগের ইবনাম দুগ আনক নাম আয়াং ইগুল আবাল বিলিক কুনাম এম লারুক সুদলা ডিসি মিগম কম বক্ত রূপ ইদগ আগম এম পলিক দ ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়াম নিউ দিল্লি ল 17 আগস্ট লক ইলা 23 আগস্ট লপ BWF ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 দমক সুপ নাম ল কেরাপ চ্যাম্পিয়ন পাতনা পিবি সিন্ধু ব ওমেন সিঙ্গুল দমক সুপ নাম লক 9 সিট ল কাদুং ইন্ডিয়া লগ হাইয়েস্ট সিট ল মেন ডবল দেমনা সাতবিক সাইরাস রানকি রেড্ডি লাং সিরাজ শেট্টি বুঞ্জি 5 সিট ল কাদুং লক্ষ্যা সেন ব মেন সিঙ্গুল ল 14 সিট দলক মিমা মিলক মিক্স ডবল ল ধ্রুব কাপিলা লাং অলিম্পিয়াক টেনিসিয়া বুঞ্জি 15 সিট ল কাদুং সা তন্নক দরে সিয়ুম ক আদি লুতাত এ দেবং
1: श्रोता दोस्तों आप सुन रहे थे आदि श्रोताओं का समाचार आकाशवाणी ईटानगर का अरुण FM 103.1 मेगाहर्ट्ज पे जहां होती है दिल से दिल की बात। तो चलिए दोस्तों आइए शुरू करते हैं अब 100 आज के कलाकार।